ইহাতে শুনুন নির্মলা মিশ্রঙ্কর ই গীতকে, লিখিছেন এস পি নায়ক, স্ত্রী কথাচিত্রর।

0: ইহাতে শুনুন প্রেমলা জেনকর ইগীতকে। ইগীতকে লিখিছেন শ্রী সানন্দ, হিরো কথাচিত্রর ইগীত।
1: শুনন্তু এক বিশেষ সূচনা, আকাশবাণী সম্বলপুর কেন্দ্রের আবশ্যক থিবা কিষান উপভাষায় কার্যক্রম উপস্থাপনা পাই আগ্রহী যুবক যুবতীঙ্ক ঠারু দরখাস্ত আহ্বান করা যাওছি। এথিপাই যোগ্যতা হেলা কিষান সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থিবা আবশ্যক, কিষান উপভাষায় পরিষ্কারভাবে শুদ্ধ উচ্চারণ করে পারুথিবে, প্রার্থী বা প্রার্থিনীক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তদূর্ধ্ব হইথিবা আবশ্যক, প্রার্থী বা প্রার্থিনীক কণ্ঠস্বর বেতার উপযোগী হইথিব, প্রার্থী অবা প্রার্থিনীক বয়স জুন মাস 16 তারিখ 2026 সুদ্ধা 20-50 বর্ষ মধ্যে হইথিবা আবশ্যক, কম্পিউটর সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান রকিথিবে, সম্বলপুর মহানগর নিগম অঞ্চলর সীমা ভিতরে বসবাস করুথিবে, আগ্রহী প্রার্থী বা প্রার্থিনী সাদা কাগজের নিজের নাম ঠিকনা শিক্ষাগত যোগ্যতা বয়স জাতি ফোন নম্বর অবা মোবাইল নম্বর এবং আধার নম্বর আদি বিবরণী দিয়ে ইমেল আইডি sambalpur.co@gmail.com রে আবেদন করে পারিবে কিংবা ডাক যোগে পঠাই পারিবে। আবেদন পত্র সহিত গোটিয়ে পাসপোর্ট সাইজর রঙ্গিন ফটো সংযুক্ত করে বয়স তথা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পাই উপযুক্ত প্রমাণপত্রর ফটো কপি সংযুক্ত করিবে। নির্ধারিত ফি বাবদকু প্রার্থী বা প্রার্থিনীকু 225 টঙ্কা এবং শতকড়া 18% GST সহ মোট 266 টঙ্কা কেবল এনিয়ে।

0: পরবর্তী গীত কে গাইছেন? এম বালমুরালি কৃষ্ণা।
1: আত্মজ্ঞানী সো মনুজ হরি পুণ্য।

পরবর্তী গীত কে গাইছেন? মোহাম্মদ হোসেন আহমদ গুসেন। গীত লিখেছেন চারক জয়পুরী।

ইহাদে আসুন শুনমা এই গীত বিবাহ সিনেমান। সঙ্গীতকার আর গীতিকার রবীন্দ্র জৈন, কণ্ঠদান করছেন পামেলা জৈন।

ইহা দেয়া আসুন শুনমা ই গীত বাইজু বাবরা সিনেমানু গীতকে গাইছেন মোহাম্মদ রফি সঙ্গীত দিয়েছেন নৌসাদ গীতকে লিখছেন শকিল বদায়ুনী।

0: 257 আইএফএসি কোড SBIN 00000059 রে জমা করিবে। একাউন্ট নম্বরটি পুনি থরে কই রাখুছু 1086170557 আইএফএসি কোড SBIN 00000059 আবেদন পত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোণসি আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 768001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2024। মনে রাখিবে এয়া সম্পূর্ণ সাময়িক কার্য স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হয়েথিবা প্রার্থী বা প্রার্থিনীকে আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663-2410961 রে যোগাযোগ করিপারিবে। টেলিফোন নম্বরটি পুনি থরে কই রাখুছু 0663-2410961। সূচনাটি এতিকরি শেষ হেলা।
1: ଆପଣମାନେ ଭକ୍ତି ସଙ୍ଗୀତ ଶୁଣୁଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟି ପାଇଁ କଣ୍ଠଦାନ କରିଛନ୍ତି ଶଙ୍କର ପ୍ରସାଦ ଦତ୍ତ।

0: শ্রোতা বন্ধু, ভারত সরকার যুবক যুবতীঙ্ক দক্ষতা বিকাশ পাই অনেক পদক্ষেপ নেইছন্তি। বহু যুবকেন্দ্রিক যোজনা মাধ্যমে সেমানকর বিকাশ হেউছি। আমি মানে জানিছে দেশের প্রগতি ও সমৃদ্ধির যুব দক্ষতা বিকাশের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। আজির যুবপিঢ়ি আসন্তা কালির ভবিষ্যৎ, যদি সেমানকু সঠিক দিগদর্শন এবং কার্যক্ষেত্র অনুযায়ী দক্ষতা প্রদান করা যায়, সেমানে কুশলী হেবে এবং দেশের বিকাশ ধারার ভাগিদারী হয়ে পারিবে। বিশ্বস্তরীয় প্রতিযোগিতার না করা সহ সামাজিক স্থিরতা ও সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করে পারিবে। এই অবসরে আজ রয়েছে আলোচনা, দেশের প্রগতির যুব দক্ষতা বিকাশের আবশ্যকতা। এ সম্পর্কে আলোচনা করুছন্তি অখিল তরাই।
1: আজির বিষয়বস্তুটি হচ্ছে দেশের প্রগতির যুব দক্ষতা বিকাশের আবশ্যকতা। বন্ধুগণ, ভারত আজ বিশ্বর সবুঠার কম বয়স্ক দেশ। আম পাখানে বিশাল যুবশক্তির এক অফুরন্ত ভণ্ডার অছি। কিন্তু আমাকে গোটিয়ে কথা বুঝবা হব যে কেবল জনসংখ্যার যুব মানব সংখ্যা অধিক হলে দেশের প্রগতি আপে আপে হয়ে যায় না। সেই যুবশক্তি যেতবে দক্ষতা বা স্কিল সহ যোড়ি হুয়ে সেতবে যাই দেশের আসল বিকাশ হুয়ে। আজির আধুনিক সমাজ বহুত দ্রুতগতি বদলুছি। আমি এক বৈষয়িক এবং প্রতিযোগিতামূলক যুগে বঞ্চুছু। পূর্বরু কেবল গোটিয়ে সাধারণ ডিগ্রি হাসল করে নেলে চাকরি মিলে যাওয়া, কিন্তু আজ সময় বদলিছে। আজ কাগজ কলমর ডিগ্রি অপেক্ষা আপনার হাতের কি স্পেশাল হুনর অছি তাকে অধিক গুরুত্ব দিয়া যাচ্ছে। উচ্চশিক্ষা পাই মধ্যে অনেক সময়ের যুবপিঢ়ি বেকার হয়ে বসুছেন। এর একমাত্র কারণ হচ্ছে স্কিল ক্যাপ বা দক্ষতার অভাব। বাজারের যে কামর চাহিদা আছে আমার যুবপিঢ়ি সেই ব্যবহারিক শিক্ষা মিলি পড়ু না। শ্রোতা বন্ধু, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ আগে এক বড় স্বপ্ন রাখিছেন, ভিজন 2047 বা বিকশিত ভারত 2047। যেতবে ভারত আসন্তা 2047 মশিয়ার নিজ স্বাধীনতার 100 বর্ষ পূরণ করিব, সেতবে আমার দেশ বিশ্বর সবুঠারু আগুয়া সমৃদ্ধ ও বিকশিত রাষ্ট্র ভাবে উভা হবার লক্ষ্য রাখিছে। কিন্তু এই ভিজন বা স্বপ্নকু সাকার করিবা পাই সবুঠারু বড় সারথী হচ্ছন্তি আমার যুবপিঢ়ি। প্রধানমন্ত্রীঙ্ক কহিবা অনুযায়ী 21তম শতাব্দীর ভারতকু আগুকু নেবাকু হেলে যুবক মানকু কেবল শিক্ষিত নুহে বরং স্কিল বা দক্ষ করিবাকু হেব। এই সময় হচ্ছে যুবপিঢ়ি পাই নিজ দক্ষতা বলরে দেশের ভাগ্য বদলিবার সুবর্ণ সুযোগ। ভিজন 2047 কেবল এক সরকারি নীতি নুহে, এহা প্রত্যেক ভারতীয় যুবকঙ্কর আত্মনির্ভরশীল হেবার সংকল্প। যদি আমার যুবপিঢ়ি বিশ্বস্তরীয় দক্ষতা হাসল করিবে, তেবে বিশ্বর শ্রম বজারকু ভারত হি নিয়ন্ত্রণ করিব। যুব দক্ষতা ও আত্মবিশ্বাসের প্রতীক যেতবে আমি ভারতীয় যুবপিঢ়ি দক্ষতা ও মেধাশক্তি বিষয়ে কথা হেউ, সেতবে আখি আগুক আসে চন্দ্রযান অভিযানর অভূত সফলতা। চন্দ্রর দক্ষিণ মেরুরে পৌঁছিবার ভারত বিশ্বর প্রথম দেশ হেবার গৌরব হাসল কলা। আপনার জানেন।

2036 তক সমৃদ্ধ ওড়িশা সপনকে সাকার করবার আউ 2047 তক বিকশিত ভারতর জাতীয় লক্ষ্য হাসল করবার তে দক্ষতা বিকাশ প্রমুখ স্তম্ভ হেকরি রয়েছে। আইবা দিনে নয়া প্রযুক্তি বিদ্যা ও ভবিষ্যতর শিল্প জগৎ লাগি যুবপিঢ়ি মানুষ তৈয়ার করবারকে রাজ্য সরকার নেক্সট জেনারেশন স্কিলস জোর দিয়া যাইছে বলি মন্ত্রী কইছন। ই সমাবর্তন উৎসবটি মোট 506 জন ছাত্রছাত্রীকে প্রমাণপত্র দিয়া যাইছে। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রনু। দেশকে টিবি মুক্ত করবার লক্ষ্যতে কেন্দ্র সরকার তরফ মূল হইতবার 100 দিনিয়া টিবি মুক্ত অভিযানর 2 নম্বর খেপ ওড়িশান সফলতার সহিতে শেষ হয়েছে। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ তরফ গলা মার্চ 24 তারিখ নু গলা 5 তারিখ তক ই অভিযান চালিতলা। ই অভিযান অধীনতে রাজ্যর সহরাঞ্চল আউ দুর্গম ইলাকান 4470টা স্বাস্থ্য শিবির আয়োজন করা যাইতলা। ইতি 3,44,000 নু অধিকা লোক ভাগ নেইতিলে। রাইজে সাধারণ লোক উন্নত মানর চিকিৎসা সুবিধা যোগাই দেবার লাগি স্বাস্থ্য বিভাগ তরফ বহুত সংখ্যাতি নয়া বৈষয়িক পদবী মানকে নিযুক্ত করবার লাগি প্রক্রিয়া মূল করা যাইছে। উষো খোয়াবার আর বাঁটবার ব্যবস্থা লাগি 1108 জন ফার্মাসিষ্ট অধিকারী, 238 জন অপথালামিক অধিকারী, 380 জন মেডিকাল ল্যাব টেকনিসিয়ান পদবীতে নিযুক্তি লাগে অর্থ বিভাগ তরফ মঞ্জুরি মিলিছে। ই বাবদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মুকেশ মহালিং কইছন হাসপাতাল মানকে কর্মচারী মানকর অভাব দূর করবার আর রোগী মানকর কেনসি অসুবিধাতে স্বাস্থ্য সেবা যোগাই দেবারটা সরকারকর মূল লক্ষ্য হয়। ই সবু পদবী আইবা দিনে নিয়মিত প্রক্রিয়া জরিয়ে স্বচ্ছতার সহিতে পুরা করা যাবা বলি মন্ত্রী কইছন। পড়োশী রাজ্য আন্ধ্রপ্রদেশ কোভিড 19 ইহাদের প্রাদুর্ভাবকে নজরতি রকিকি সিমনা এলাকা মানকর লাগি সরকার খাস সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছেন। সিমনা জেলা মানকে সন্দিগ্ধ কোভিড সংক্রমণ উপরে কড়া নজর রখা যাইছে। আইবা রথযাত্রাকে নজরতি রকিকি রাজ্য স্বাস্থ্য বিভাগ তরফ হাই আলর্ট জারি করা যাইছে। সবু দরকারী সতর্কতামূলক পদক্ষেপকে কড়াকড়ি ভাবে মানবারকে স্বাস্থ্য বিভাগের অধিকারী মানুষ নির্দেশ দিয়া যাইছে। জনস্বাস্থ্য নির্দেশক ডাক্তার রবীন্দ্রনাথ মিশ্র ই বাবদে সূচনা দেখি কইছন আন্ধ্রপ্রদেশ সিমনাকে লাগিকি রাজ্য সবু জেলার মুখ্য চিকিৎসাধিকারী মানুষ ইতিলাগি খাস নির্দেশ জারি করা যাইছে। সন্দিগ্ধ রোগী মানকর জেলা মুখ্যালয় ডাক্তারখানান বাধ্যতামূলক পরীক্ষা করাবারকে পরামর্শ দিয়া যাইছে। স্বাস্থ্য বিভাগ দেওয়ার সূচনা অনুসারে রাইজে কোভিড 19 সংক্রমণ কমিলে বি নিরীক্ষণ ব্যবস্থা সবুবেলে চালিছে। সন্দিগ্ধ নিয়মিত পরীক্ষা করা সহিতে পড়োশী রাজ্য মানকে সংক্রমণ রীতি উপরে সরকার কড়া নজর রকিছন। আন্ধ্রপ্রদেশ কোভিড 19 সংক্রমণ লাগি ই সময়াতি দুইজনকর জীবন যাইছে। বলাঙ্গীর লুইসিঙ্গা ব্লকর হীরাপুর সক্ষম অঙ্গনবাড়ি কেন্দ্রকে আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মুকেশ মহালিং গস্ত করে সেখানে অঙ্গনবাড়ি কেন্দ্র নিন ভিন সুবিধা সুযোগর স্থিতি সমীক্ষা করবার সহ স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মহালিং অধিকারী সঙ্গে আলোচনা করেছেন। সম্বলপুর আউ অনুগুল জিল্লা কোর্টকে আজ বোমা ধমক মিলবার ঋতু কোর্ট পরিচ্ছন্ন যাঞ্চ আউ সুরক্ষা ব্যবস্থাকে কড়াকড়ি করা যাইতিলা। কোর্টকে বোমাতি উড়াই দেবার বাবদে গোটে ধমকপত্র ইমেল জরিয়ে আসিতিলা। ইতার আধারতি পুলিশ ঘটনাস্থলতে পৌঁছিকি তলাসি মূল করিতিলা। বোমা নিষ্ক্রিয়কারী দল অনুসন্ধানকারী আউ বহুত সংখ্যাতি পুলিশ ফোর্স ই তলাসি অভিযানটি সামিল হইতিলে। বৌদ্ধ জেলা ন বায়োফ্লোক মাছ চাষ আউ আধুনিক চাষ পদ্ধতিকে প্রোৎসাহন দেবা লক্ষ্য নেই হিতাধিকারী সাহায্য টঙ্কা বটা যাই। জেলা মৎস্য বিভাগ তরফ আরএমসি সম্মিলনী কক্ষন হইতবার সমারোহটি মাছ চাষী আউ মহিলা স্বয়ং সহায়ক গোষ্ঠী সদস্য ভিতরে আধুনিক মাছ চাষ সরকারী সাহায্য আউ রোজগার সৃষ্টিকে নেই সচেতনতা কার্যক্রম হয়েছে। জেলা মৎস্য অধিকারী নিশা বেহেরা অধ্যক্ষতাতে হইতার কার্যক্রমটি মাছ চাষ ক্ষেত্রটি রহিবার সরকারী যোজনা আউ তার সুফল বাবদে আলোচনা করা যাইছে। পশ্চিম ওড়িশার ভিন ভিন জিল্লান আজ যুগ্ম জন শুনানি শিবির হয়েছে। সুবর্ণপুর জেলা উলুন্ডা পঞ্চায়েত সমিতি কার্যালয় নহিতবার শুনানি শিবিরটি 138টা অভিযোগ আসিতিলা। বরগড় জেলা পাইকমাল পঞ্চায়েত সমিতি কার্যালয় নহিতবার শিবিরটি 53টা অভিযোগ আসিতিলা। দেবগড় জেলা বারকোট ব্লক পঞ্চায়েত সমিতি সম্মিলনী কক্ষ নহিতবার শিবিরটি 37টা অভিযোগ আসিতিলা। বৌদ্ধ জেলা হরভঙ্গা ব্লক কার্যালয় নহিতবার শিবিরটি 150টা অভিযোগ আসিতিবার বেলে 28টার তুর্তি সমাধান করা যাইতিলা। শিবির মানকে জিল্লাপাল আর আরক্ষী অধীক্ষক মানে অভিযোগ মানকু গ্রহণ করিকি সমাধান করবারকে বিভাগীয় অধিকারী মানকু নির্দেশ দেইছন।
ଜାତୀୟ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଗବେଷଣା ଚିଠାନୀତି ଉପରେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଓ ପରିବାର କଲ୍ୟାଣ ମନ୍ତ୍ରଣାଳୟ ତରଫ ମତାମତ ଆହ୍ୱାନ କରାଯାଇଛି। ଦେଶେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଗବେଷଣା ଇକୋସିଷ୍ଟମକେ ବରକସ କରବାର ଆଉ ଇତାକେ ନେଇକରି ଗୋଟିଏ ରଣନୈତିକ ଢାଞ୍ଚା ତିଆରି କରବାର ଲକ୍ଷ୍ୟତି ଇ ନୀତି ସହଯୋଗ କରବା, ଉଚ୍ଚ ଗୁଣବତ୍ତା ନୈତିକ ଆଉ ଅଭିନବ ଗବେଷଣାକେ ପ୍ରୋତ୍ସାହନ ଦେବାର ଆଉ ଜାତୀୟ ଆର୍ ଆଧୁନିକ ସ୍ୱାସ୍ଥ୍ୟସେବାକେ ପ୍ରାଥମିକ ଦେବାର ଇ ନୀତିର ଉଦ୍ଦେଶ୍ୟ। ମତାମତ ଦାଖଲ କରବାର ସମୟ ଆଇବା 27 ତାରିଖକେ ଧାର୍ଯ୍ୟ କରାଯାଇଛି। ସମ୍ବଲପୁର ବୀର ସୁରେନ୍ଦ୍ର ସାଏ ଇଣ୍ଡୋର ବ୍ୟାଡମିଣ୍ଟନ ହଲ୍ନ ଭାରତୀୟ ଜୀବନ ବୀମା ନିଗମର ଦୁଇଦିନିଆ ପୂର୍ବ ମଧ୍ୟ କ୍ଷେତ୍ରର ଜୋନାଲ ସ୍ତରୀୟ ବ୍ୟାଡମିଣ୍ଟନ ଆଉ ଟେବୁଲ ଟେନିସ୍ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ ଆଜି ଉଦ୍ଘାଟିତ ହୋଇଯାଇଛି। ଏହି ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟଟି ଓଡ଼ିଶା, ଝାଡ଼ଖଣ୍ଡ ଆଉ ବିହାରର ମୋଟ 11ଟା ଡିଭିଜନର ପୁରୁଷ ଆଉ ମହିଳା ବର୍ଗର ଖେଳାଳିମାନେ ଯୋଗ ଦେଇଛନ୍। ଏଥି ଶ୍ରେଷ୍ଠ ଭାବେ ବଛାଯାଇଥିବା ଖେଳାଳିମାନେ ଆଇବା 7 ମାସେ ହାଇଦ୍ରାବାଦନ ହେବାର ଥିବା ସର୍ବଭାରତୀୟ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟଟି ଭାଗ ନେବେ ବୋଲି ଭାରତୀୟ ଜୀବନ ବୀମା ନିଗମ ସମ୍ବଲପୁର ଡିଭିଜନର କାର୍ମିକ ମ୍ୟାନେଜର ସୁଶାନ୍ତ କୁମାର ଦାସ ସୂଚନା ଦେଇଛନ୍। ପାଣିପାଗ ରାଜ୍ୟର କେତେଟା ଇଲାକାନ ଆଇବା 20 ତାରିଖ ତକ ହାଲକାନୁ ମଧ୍ୟମ ଧରଣର ବର୍ଷା ହେବା ବୋଲି ଭୁବନେଶ୍ୱର ଆଞ୍ଚଳିକ ପାଣିପାଗ ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ର ତରଫ ଅନୁମାନ କରାଯାଇଛି। ଦକ୍ଷିଣ ପଶ୍ଚିମ ମୌସୁମୀ ରାଇଜେ ସକ୍ରିୟ ରହିଛି। ଏ ବଛର ମୌସୁମୀତି ଜୁନ୍ 1 ରୁ ଜୁଲାଇ 13 ତାରିଖ ତକ ରାଇଜେ ହାରାହାରି 348.2 ମିଲିମିଟର ବର୍ଷା ରେକର୍ଡ କରାଯାଇଛି, ଯେନ୍ଟା ରାଜ୍ୟର ସ୍ୱାଭାବିକ ବର୍ଷାନୁ 4% ଅତ୍କାଏ। ସେ ମୁଖ୍ୟ ଖବର ଫେରଘାଏ ବିଶ୍ୱପ୍ରସିଦ୍ଧ ରଥଯାତ୍ରା ଲାଗି ଶେଷ କ୍ଷେପେ ପହଞ୍ଚିଛେ ପ୍ରସ୍ତୁତି। ଆଇବା କାଲି ମହାପୁରୁମାନଙ୍କର ହେବା ନବଯୌବନ ଦର୍ଶନ। ଆଇବା 19 ତାରିଖ ଦିନ ହେବା ଶ୍ରୀମନ୍ଦିର ରତ୍ନଭଣ୍ଡାର ଅଲଙ୍କାରର ଗନ୍ତିକାମ। ରାଜ୍ୟ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବିଭାଗ ତରଫ ନିଯୁକ୍ତ ହେବାକେ ଥିବା 1500 ଅତ୍କା ବୈଷୟିକ ପଦବୀକେ ମିଳିଲା ଅର୍ଥ ବିଭାଗର ମଞ୍ଜୁରୀ। ଆଉର୍ 100 ଦିନିଆ ଟିବି ମୁକ୍ତ ଅଭିଯାନର 2 ନମ୍ବର କ୍ଷେପ୍ତି ଓଡ଼ିଶାନ ଆୟୋଜନ ହୋଇଛି 4470 ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଶିବିର। ଆଜିର ଆଞ୍ଚଳିକ ଖବର ଇନୋ ଶେଷ ହେଲା। ଜୁହାର।

0: জিল্লা কোর্টকে আজ বোমা ধমক মিলবার উত্তর কোর্ট পরিসর নু যাঞ্চ আ সুরক্ষা ব্যবস্থাকে করা যাইছে কড়াকড়ি। পশ্চিম ওড়িশার ভিনভিন জিল্লা নু আজ হইয়াছে যুগ্ম অভিযোগ শুনানি শিবির। সম্বলপুর বিএসএস স্টেডিয়াম নু ভারতীয় জীবন বীমা নিগমর দুইদিনিয়া পূর্ব মধ্য ক্ষেত্রর জোনাল স্তরীয় ব্যাডমিন্টন ও টেবুল টেনিস টুর্ণামেন্ট আজ হেলা উদ্ঘাটিত। টুর্ণামেন্টে ওড়িশা, ঝাড়খণ্ড আউ বিহারর মোট এগারোটা ডিভিজনর পুরুষ ও মহিলা বর্গর খেলালি মানে দেউছন যোগ। হীরাকুদ জলভণ্ডার জলস্তর আজ সঞ্জবেল তক 610.58 ফুট রহিথবার বেলে এ সময়াথি গুটে গেট দেইকিরি ফি সেকেন্ড থি 43,024 ঘনফুট পান ছড়া যাউছে আউ 26,975 ঘনফুট পান আসুছে জলভণ্ডারকে। ইয়াছিনি মুখ্যা খবর এনু শেষ হলা। এতার পরর মুখ্যা খবর শুনি পারবে রাতি 11:05 থি।
1: শুনিলে সম্বলপুরী মুখ্য সম্বাদ আকাশবাণী সম্বলপুর। শুণন্তু নাটক পাণি থাউ বন্ধ বান্ধরে কুমর, রচনা মানভঞ্জন হোতা, প্রযোজনা জয়রাম মুন্ডা, সহায়তা জয়কুমার প্রধান।